0: আত্ম দীর্ঘ আত্মুচ ওই যে আমি আসকার যাহে নিরাশে কিত ফল ফিকে ফল বক বকে কামনা আবে পাত মিট নিবে নানকা গুণ সংজ্ঞা তাত সব কো নিবে আপ কো পর কো নিবে না কোই তরত রাজ তোলিয়া নিবে সো গৌর হয় অপরাধী দুনা নিবে জো হন্ত মৃগা হে শীষ নিভায়া ক্যা থি হে জর দেখ সুদে যায় মহল্লা পহলা
1: পড় পুস্তক সন্ধ্যা বাদং সির পূজ বগল সমাদং মুখ ছোট বিভো খংসারং ਹੈ ਪਾਂ ਤਿਆਲ ਵਿਚਾਰ ਗਲ ਬਾਲਾ ਤਿਲਕ ਲਲਾਟੰਗ ਦੋ ਤੋਤੀ ਬਸ ਕਪਾਟੰਗ ਜੇ ਜਾਣਸ ਬ੍ਰਹਮ ਕਰਮ ਸਾ ਫੋਕਟ ਨਿਸ਼ਚੋ ਕਰਮ ਕੋ ਨਾਨਕ ਨਿਸ਼ਚੋ ਤਿਆਵੈ ਵਿਣ ਸਤਿਗੁਰ